দুঃখ দেখল, ফেরেশনা একছি না, আম চফে লোল ছি টুবা, আম ওরম লোল ছি টুবা, বাপারে টেকছে টুরু সেন বেশিরু, নেও কে সেন বেশিরু, সে ফেক সেন খামু সে খামার yonu mu ñep ñu ngi ñaan mbacke sa ngor sa jox sa liggéeyal Serigne Touba. Serigne Touba dafa xool ni nañ ma samsale yàlla li ko tàmbalee ci ginaar